চলো জগতে মা তের নাম ঢোকরে ঝোকরে করে রায়তা পুত্র শুক্লে বিরাট গো ঘরে মা এই ভাত পকাউনে তের জেঠানে তরুণী ফকাউনে বুদ্ধি তো ছাইনা তেরা পাঁচ ভাই কো